0: ছিজন কারণে এডভান্স পর তৈয়ার করে গেলে এল নেনিও পর মনসুন কমজোর করে দিয়া পর দুঃখলগতি সামনা করে বলে কিষাণ খান লগত মদত দিবলে আছে। একটা প্রেস কনফারেন্স নাই দিল্লি যাকালে শ্রী জওহান পর কৈছে কি দেশটি এতিয়া তাকটি 43% প্রক্ষণ কমতি থাকি আছে আর মনসুনটি জুলাই দিবি কমজোর হবলে পারে।
1: Overall, rainfall has been 43% below normal so far, and according to the weather forecast, conditions are likely to remain weak until the week ending 2nd July. This means that our kharif crops could be affected. We have been preparing for such

0: আসি পাতক তালি ইউক্রা বংলা পা ইয়াক তাদাং তো নোহর তো আসের তারা নোহর তো সে আতকর আসের টু তো ইয়ালো কমা দাঁত সকা তো কর না আনোছে গঙ্গা তালাম বটি ইউক তা সার যে আর কব না আসের অ্যান্থুরিয়াম তো থামলি দাং আসনকে পাতো তু তো তারা চিত না আসের আলোর সঙ্গে আনোছে স্টিক না আছু আগে সাপোর্ট সাইও চাং
1: দাসের
0: সঙ্গে আগে না খামেতা সাপোর্ট সাইও চাং দাসের যা আসের থামলি দাং চি তো আগজা তো চিলা তো তো আসলা মেয়ে দাং না আসের থামরা খালেন তো আনু খুঁই শিকাব আখম নাই
1: চিলা
0: দাস নো না পা তো কমিয়াং আর যা সঙ্গ না আসের আনু ওদাং পা থামরা খালেন তো তেমা নং তো সুমু তো তাকু আমা না হে চান নো না তো ফুংবা এই তেমা আমা লাইয়া তেমা নং তো পালুকা ইউয়াং দাসের কিছু পা স্যার বাংলা ইপা পোক নং তো পা নক তেরা তো আইন আসের তেরা তো আনো দাস না তো কর আসের আরনের না হে আসের তেরা তো মুকুম তাকছে না ইপা তো কি পা নক আইন চা হো কর দাস যা দাস নং দাং তেরা তো চুয়া আইন নং দাং আসের দাস না তো কা কংসং আউ নং দাং তো তং তো ইরা চা সং তো না যে তা আসবে কি ইপা মাজি ইয়ং দাস যা
1: ও ও সরমলা জি না ইপা তো তুমিয়া কো মানা বলো জার দু না ইয়া
0: ওটা তো আনা পালো বাজা ইমিয়া গালের দি যে আন্থুরিয়াম ইয়া হেলথি সা আপুং সা তে মানা তো তুং নং আকাত পা তু তারো না ইয়া লোক মা তো পাতাম আসের তে চিন্তাম না আসের না রো তে চিন্তাম ইয়া ইন্দুক চলা
2: তাপুং বা তে চিন্তাম
0: তাপুং বা তে চিন্তাম তো ইন্দুক
1: চলা
0: রংদুক চা যে তাস নং তো তুং তা চুং দো হেলথি সা আদক চে হেলথি সা আপুং চে না আসের অন্থুরিয়াম হেলথি সা আইন সাদমা তসংয়া গাদং নংতাকার আনে তসংয়া গা নংতাকার ইপা তসংয়াজি আনে ডাইরেক্ট মাসজলা না সাগা ইনডাইরেক্ট আসজলা তদিস এ শেড কাবো আগাজজলা না হে
1: আকম কাবো
0: আকম কাবো ডাইরেক্ট পুলকপা তো পাহাতমা গা মা চংগা দিয়া তো
2: গ্রিন হাউস মার নংদো
0: গাই পা মা তো পায়া ইয়াকি চি গাদং নংতাকার সাহা আগা চিন্তা নং তো আলি তো খানবো তাকুং মাকম দাসে আদা চলা তো আলি তো খান কং দাক চিরং তানা পেন চি তো আগা চিজবা না হে ওদাং চাকা খারাপো গঙ্গা তাকুং খারাপো তাই আলি ডাক্তার না নজে আলি তো তে থিদাং মতেন নাদাং আলি নংবো পা তো চাঙা মাইন যা আসর চি তালি লা আগা চিবা চা গিয়া তারা আসের তু তো ইয়া লোক মা চা চা তো কর না হে আনো যে তারা এসব সঙ্গে চা যে আসের আন্তরিয় মা মা টেম্পারেচার ইয়া কঙা দাম তুমি
2: বা
0: টেম্পারেচার মেনটেন আছে না খান খান কঙা তা চুক নং খান খান কঙা তাম কং নং দা না ইয়ামাজি মায়ো চলা দিয়া আসের আনো ওদাম আসকা মা বং নং আসনো কে কঙা বু মা বং দা চিম্বের সঙ্গ না ইয়া পা আদমা At least have that truck posa Paris akiba mabang.
2: Oh,
0: nang taka asa di.
1: Nang taka mabang.
2: Nang taka mabang.
3: Iba mabang.
2: Okay.
1: Nang taka mabang.
0: Iba mabang nung je. Patu aser naru lanu to kang abong matok tsako ya.
2: Oh.
0: Iba je pa next season adama je abong tsaba rinam shiba mabang a da asher anong je. Asa nung gaya je ang ada tsila na he.
2: Iba nuk ja. Taka mali ba. Ha?
0: Aito.
2: Sundong sa ji to.
0: Aito. Asera no dang tera talak আলি তাকতো না আলি ইপা তো গঙ্গা কং তাক চিরা বাংলা তেরা তো কি মিচিম তৎসে তুং তো আসা সঙ্গ না আনো চে গঙ্গা তেরা তালাক আলি লেন আলি তো গঙ্গা কংগা তো করা বাংলা ফোট তো নারোয়া থাম্বা ফোট তো খুন চি নো মেতে নাই
1: উচলা চুমুকর
0: কোন থাকা সে দাঙা না হে তা মেতে নাই নো আনো থানা পিন সে আর উচা দেয় যে
2: আচ্ছা
0: আসলে আন্তরিয়াম আথামদাং আলি মলিয়া আই কা খন নং নম থানা দে নক তা সে সাকা তেরা ফং ফা দাই নক চ আসে ইতা সম বজ শিয়ানা তেরা রা তেরা রা ই নকা দাস নং আ
1: তমা নং জে নক চ
0: তমা নং জে নক চ বা দাস নং বা দা জং বা দা সে রিয়া আনো আন্তরিম আন পালো চ বাইয়া ওদাং আসনু কি শিতি সা কাঙা পোতা সকমা সা হোয়া মেস নং আসনু কি মেদে চ বাজে বাজে মোল সিরাক এনক
2: চলা
0: চাকা সিরাক নাই উচলা দাসরা বাংলা তং মালা কি ওটা চি আকা চিজবাদাম আসের বো তেরা মোল যে ইটা ইটা